0: Gibt dir mal ein Sink.
1: আমার চাষি দাদা নানিমানে তো ভিন ভিন সময় নে ভিন ভিন চাষ করছন একা। ধান গহম ইটা মানে তো চাষ করছু, তার সঙ্গে সঙ্গে বাইগন দুইটা হেলা, কুমড়া টিকে হেলা, কাকড়ি টিকে হেলা, এন্তা করি করি আমাকে চাষ করবাকে পড়ছি। তো আজির কার্যক্রম মাধ্যমে ভিন ভিন পনিপরবা চাষ বাবদ নে জানমা। ভিন ভিন পনিপরবা চাষতে কুমড়া, কাকেড়, জহ্নি, লৌ, করলা, তরভুজ এন্তা ভিন ভিন চাষ আমি করি পারমা। পহলা তো গুটে মন্দাথি দুই নু তিনটা যেটা বনে করি হইথিবা হে চারা মানকে উপড়েই করি আমকে লগাবাকে পড়বা। আর তার আগ্রু আমকে কাঁ করবাকে পড়বা, উন্নত কিসম নেই হেলে শঙ্কর জাতীয় মঞ্জিকে আমকে বাছবাকে পড়বা। আর জমিকে বনে করি করি চাষ করি করি আমকে হুড়াহুড়ি দি করি তেনকে মঞ্জি পুতবাকে পড়বা। আর ভাজি ভুজা চাষ করুচু বইলে আমকে কাঁ করবাকে পড়বা, অধিক পরিমাণ থি শুখলা সড়া গোবর খত নেই হেলে জিয়া খত ইটাকে দবাকে পড়বা। আর তিন বছর হি গলা বয়লে মাটকে টিকে পরীক্ষা করি দমা। মাটকে পরীক্ষা কাঁ যে করমা, ইথির লাগি করমা কেনি পাশে আমকে সার দেবাকে পড়বা আর কেতকি পরিমাণ থি সার দেবাকে পড়বা হেটা জানবার লাগি। আর বাইগন লগাইছু বয়লে ডাল আর ফললে যদি কিরাকুরি লাগলা বয়লে হেক্টর পিছা 200 গ্রাম ফ্লুবেন্ডিয়া মাইড আর 800 গ্রাম কার্টাপ হাইড্রোক্লোরাইড 500 লিটর পান থি ভিড়েই করি 15 দিন 15 দিন ছাড়ি করি ঝিটবাকে পড়ছি। আর ভেঁড়ি হেলা, জহ্নি হেলা, কুমড়া হেলা, পুটল হেলা, কাঁকড় হেলা, করলা হেলা কি কাকেড় হেলা কি লৌ কি বাইগন হেলা ইটা মানথি ইটা কাম দেশি। আর ভেজরা ভুজরি বিন এন্তা হেলা বেলে হেনে বি ইটা কাম দেশি। তো আমার চাষি দোদা নানি মানে তো ভিন ভিনতি চাষ করছন একা, যেন্তা করি গোটে চাষ হেলা সুরসর চাষ। সুরসর চাষ নে যদি আমি ঠিকই পাশে জলসেচন নেই করমা বলে হেনে কিরাকুরি লাগি যেসি। আর কিরাকুরি লাগলা বলে কাঁ করমা, হেক্টর পিছা ইমিডা ক্লোপ্রিড 17.8 SL 120 মিলিলিটর ঝিটবাকে পড়বা। আর মাছি মুছে লাগলা বলে কাঁ করমা, 1000 মিলিলিটর ইকালক্স 500 লিটর প্যান থি ভিড়েই করি ঝিটবাকে পড়বা। আর মুগ বিড়ি করিছু বলে কাঁ করমা, হেক্টর পিছা 20 কেজি যবক্ষারজান, 40 কেজি ফসফেট, 20 কেজি পটাস এন্তা ভিড়েই করি তাকে আমকে সার দেবাকে পড়বা। তো আমার চাষি দোদা নানি মানে তো ভিন ভিন প্রকার পনিপরবা চাষ করছন। আর পনিপরবা চাষ করবার সময়াতি ভিন ভিন সমস্যা মান বি দেখা দেশি, যেটা করি খরগুজা চাষ করুচু বইলে হাটা তলে উনলি করি পচি যেসি। হেতির লাগি লোভ করি করি খুব বড় হবাকে আমি তাকে নেই যোগু, টিকি আখি দৃশিয়া হি যাইছে বলে তাকে আমি কাটি করি বিকি দমা। নেই হেলে কাহ হবা খুব বড় হবা আশাথি হেটা ম্যাটথি খুব দিন রয়েবা আর পচি সরি যা। আর বর্ষা প্যান টিকে পড়লা বলে কায় হবা, হে প্যান ফলতি পড়লা বলে এটা খুব জলদি পচি সরি যেসি। আর ভেঁড়ি মুনা চাষ করুচু বলে পাকল হেবা তক নেই যোগু না, আর কাকেড় বি হেনতা আর লৌ বি হেনতা। আর গুটে কথা, যেন হিপাশে আমি সার দিইমা হে লেখাকে টিকে পড়মা বনে করি করি, যদি কইছে বলে 6-7 দিন তক নেই তুল বলে পনিপরবা নেই তুলমা। আর যদি এটা তুলি কিনা বিকলু বলে এটা কায় হবা, যাকে আমি বিকলু তাকে বি ক্ষতি আর আমকে বি ক্ষতি। হেতির লাগি যেন হিপাশে লেখা হইথিবা আমি সে হিসাবে আমকে কাম করবাকে পড়বা। তো আমার চাষি দোদা নানি মানে তো ভিন ভিন পনিপরবা চাষ করছন, যদি ঠিক হিপাশে যতন করি করি, ঠিক হিপাশে প্যান দি করি, ঠিক হিপাশে কুড়া খুসা করি করি, ঠিক হিপাশে সার দি করি চাষ করলু বলে লাভ তো মিলবা, তার সঙ্গে সঙ্গে আমার ধি পাবি আর নেই নসে না।
0: ଶୁଣୁଥିଲେ କୃଷି ସୂଚନା ସମ୍ପର୍କିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଷର କଥା। ଏଥିରେ ଶୁଣିପାରିଲେ ପନିପରିବା ଚାଷ ସମ୍ପର୍କରେ। ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ମଲ୍ଲିକ, ଉପସ୍ଥାପନା କରିଥିଲେ ଦୀପ୍ତିମୟ ସିଂ। ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ପ୍ରଚାର କରୁଛୁ ଆଧୁନିକ ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସଙ୍ଗୀତ ଲହରୀ। ଶୁଣନ୍ତୁ ଶାନ୍ତିରାଜ ଖୋସଲାଙ୍କ କଣ୍ଠରୁ ଏହି ଆଧୁନିକ ଗୀତ, ଗୀତିକା ନିଜାମ।

শ্রোতা বন্ধু, ওড়িশারে বার মাসে তের পর্ব পালন করা যায়। সেমধ্যে রজ হচ্ছে এক ওড়িশার প্রমুখ লোকপর্ব। এ চারিদিন ধরে পালন করা যাই রজর তৃতীয় দিন বা আজকে ভূমি দহন রজ কিংবা বাসি রজ বলে কুযাই। এই পর্ব পৃথিবী মাতঙ্ প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক। ওড়িয়া লোক বিশ্বাস অনুসারে রজ সময় পৃথিবী মাতা ঋতুমতী হয়ে থাকে। সেইপাই এই সময় চাষ কাম, মাটি খোলা, গছ কাটিবা বা এইভাবে কার্য করা যায় না। ভূমি দহন রজ দিনে মধ্যে এই পরম্পরা কু পালন করা যাই। বুধা রজ আমাকে প্রকৃতির মহত্ব ও পৃথিবী প্রতি সম্মান প্রদর্শন করিবার শিক্ষা দিয়ে। এহা ওড়িয়া সংস্কৃতি পরম্পরা ও লোক বিশ্বাসের এক অমূল্য নিদর্শন। এই রজ পর্ব ওড়িশার এক অতি প্রাচীন লোকপ্রিয় পর্ব। এহা নারীত্ব, প্রকৃতি ও উর্বরতার প্রতীক ভাবে পালন করা যাই। এই দিনে ধার্মিক, সামাজিক এবং সাংস্কৃতিক মহত্ব রয়েছে। ভূমি দহন রজ কেবল এক পর্ব নুহে, বরং প্রকৃতি সহ মানবর গভীর সম্পর্কের এক উদাহরণ। এ আমাকে পৃথিবীর সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং নারী সম্মানর বার্তা প্রদান করে থাকে। ওড়িশার এই গৌরবময় পর্ব আমার সংস্কৃতির এক অমূল্য সম্পদ, যা আমি সদাসর্বদা সংরক্ষণ করা উচিত। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে ভূদা রজ, আসন্তাকালি বসুমতী স্নান বা শেষ রজ। এই বর্ষ রজ আসন্তাকালি শেষ হয়ে যাব। তাহলে আসন্ত শুনে নেওয়া সেই রজ উপরে আমার গোটিয়ে সঙ্গীতময় বিরতি।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ জুন 16 তারিখকে বিশ্বস্তরের আন্তর্জাতীয় পারিবারিক প্রেরণা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলি রেমিটেন্স ভাবে পালন করা যায়। সংঘর এই স্বীকৃতিপ্রাপ্ত দিনটি বিদেশে কার্য করুথিবা প্রায় 20 কোটি প্রবাসী শ্রমিক মানকর অবদান এবং বলিদানকে সম্মান জনাইথে। এই দিবসর মূল উদ্দেশ্য হচ্ছে বিদেশে রোজগার করুথিবা লোকে নিজ দেশের থিবা পরিবার বর্গক পাখক যে অর্থ পঠান্তি তাহা সেমানক পরিবার এবং সমাজের বিকাশ কিপরি সহায়ক হচ্ছে তাহাকে লোকলোচনকে আনিবারে এবং এর সকারাৎমক প্রভাব সম্পূর্ণ সচেতনতা সৃষ্টি করা। বর্তমান সময়ের অধিকাংশ পরিবার মুখ্যত নিজের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকা পাই এই কার্য উপরে নির্ভরশীল। এই অর্থ বিকাশশীল দেশগুলিকর গ্রামাঞ্চলর দারিদ্র হ্রাস করিবার এক মুখ্য ভূমিকা গ্রহণ করে। বিশ্বব্যাঙ্ক তথা অনুযায়ী ভারত হচ্ছে বিশ্বর সর্বাধিক প্রেরণা বা রেমিটেন্স পাওয়া দেশ, যাকে বার্ষিক 137 বিলিয়ন ডলার অধিক হয়ে থাকে। শ্রোতা বন্ধু, এটা বিশ্বস্তরের আন্তর্জাতীয় পারিবারিক প্রেরণা দিবস অবসরের আমার কিছু সম্যক সূচনা। আসন্ত নিয়ে যাব গোটে সঙ্গীতময় বিরতি।

শ্রোতাবন্ধু, এথেরে আসন্তু জাণিবা আজির ইতিহাস সম্পর্কের সূচনা। 1779 মসিহা আজির দিনের ব্রিটেন বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেছিল স্পেন। 1815 মসিহা জুন মাস 16 তারিখে নেদরল্যান্ডসে লিগনি যুদ্ধে প্রুশিয়াকে হরাইছিল নেপোলিয়ন। 1950 মসিহা জুন মাসের 16 তারিখে বিশিষ্ট অভিনেতা মিথুন চক্রবর্তী জন্মগ্রহণ করেছিল। বিশ্বের প্রথম মহিলা ভাবে মহাকাশক যাইলে রুষর ভালেন্টিকা টেরেসকোভা। 1963 মসিহা জুন মাস 16 তারিখে। 2007 মসিহা আজির দিনের মহাকাশে সর্বাধিক সময় রহবা রেকর্ড করেছিলেন সুনিতা উইলিয়মস। 2013 মসিহা উত্তরাখণ্ডের ভয়ঙ্কর বন্যা ও ভূস্খলন আরম্ভ হয়েছিল, যাকে 2013 নর্থ ইন্ডিয়া ফ্লডস ভাবে জনাযায়। ঠিক আজির দিনের হয়েছিল। 1924 মসিহা আজির দিনের চীনর প্রসিদ্ধ সামরিক প্রশিক্ষণ সংস্থা ওয়াম্পাও মিলিটারি একাডেমি স্থাপিত হয়েছিল। 1983 মসিহা জুন মাস 16 তারিখে ছত্তিশগড়র গুরু ঘাসিদান ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল। 2006 মসিহা জুন মাস 16 তারিখে নেপাল মাওবাদী অন্তরীম সরকারে যোগ দেওয়াপাই সম্মতি প্রকাশ করেছিলে। শ্রোতাবন্ধু, এ ছিল আজির ইতিহাস সম্পর্কের আমার কিছু সূচনা।

শ্রোতা বন্ধু, এতে আসন্তু জানিবা আজির কিছু স্থানীয় খবর উপরে সূচনা। গোলামুন্ড আইসিডিএস আনুকূল্যের ব্লক স্তরীয় আদ্যুকা কেশরী সুভদ্রা দিবস সমারোহ

স্থানীয় বিজু কল্যাণ মণ্ডপের অনুষ্ঠিত হয়ে যাই। সশক্ত কিশোরী সশক্ত ওড়িশা বিষয়বস্তু নিয়ে আয়োজিত কার্যক্রমে কিশোরী মানুষের সামাজিক সুরক্ষা ও বিকাশ উপরে আলোচনা করা যাইছিল। সমারোহে গোলামুন্ড ব্লক অধ্যক্ষ বিন্দু মহানন্দ মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে এই কার্যক্রমটি শুভারম্ভ করে। রোমানিয়ারে অনুষ্ঠিত বিশ্ব থিয়েটর ফেস্টিভালে কিট ও কিস ছাত্রছাত্রী ভাগ নিয়ে সর্বোচ্চ স্থান হাসল করেছেন প্রায় 20 জন ছাত্রছাত্রী। এই কার্যক্রমে যোগ দিয়ে শেক্সপিয়র নাটক মঞ্চস্থ করেছিলেন। এই নাটকটি উভয় ইংরেজি ও সাঁওতালি ভাষার পরিবেশন করা যাই। অনেকগুড়িয়া দেশ ছাত্রছাত্রী পছরে পকাই কিট ও কিসর ছাত্রছাত্রী বিদেশের প্রথম স্থান হাসল করে নিজ মাটিকে ফেরিছেন। বিশ্ব শিশু শ্রম নিষেধ দিবস অবসরের নয়াপড়া জেলার শিশু শ্রম নিরাকরণ পাই স্বতন্ত্র সচেতনতা অভিযান আরম্ভ হয়েছে। জেলা মুখ্যালয় পরিসর জেলাপাল মধুসূদন দাস সচেতনতা রথকু সবুজ পতাকা দেখে শুভারম্ভ করেছিলেন। এই সচেতনতা রথ জেলা এবং ব্লক মুখ্যালয় সমেত সহরাঞ্চল ও গ্রামাঞ্চল পরিভ্রমণ করে শিশু শ্রম নিরাকরণ সম্পর্কিত সচেতনতা বার্তা প্রচার করবে বলে সূচনা দিয়েছেন। নয়াপড়া জেলা সদর পিএমশ্রী ন্যাশনাল হাইস্কুল রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষ বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়ে যাই। মুখ্য অতিথি ভাবে নয়াপড়া বিধায়ক জয় ঢোলকিয়া, সম্মানিত অতিথি ভাবে জেলাপাল মধুসূদন দাস, নয়াপড়া সিডিএমও দ্বারিকানাথ শতপথী, সমীর পণ্ডা উপস্থিত লে। এই অবসরে রক্তদান শিবির আয়োজক ভাবে কমনা ব্লকর সরোজ দাস, সিনাপাল্লী ব্লকর রবীন্দ্রনাথ যোশী, বড়েন ব্লক ভীষ্মদেব কর্ণকু অতিথিরে সম্মানিত করা যাই। সেইপরি 98 থেকে রক্তদান করে রক্তদাতা শিক্ষক কিশোর পরিড়া, রক্তদাতা সহ পরিবেশবিদ মনোজ দা সম্মানিত করা যাই। এই অবসরে আয়োজিত রক্তদান শিবিরের 31 জন রক্তদান করে। নয়াপড়া জেলা খড়িয়ারস্থিত ক্ষেত্রীয় ভবন পরিসরে বিশ্ব শিশু শ্রমিক উচ্ছেদ দিবস পালিত হয়ে যাই। অবসর প্রাপ্ত ডাক্তার পল্লব প্রধান পরলোক হয়েছে। এনে আজি ধর্মগড়ের এক স্মৃতিসভা আইনজীবী তুষার রঞ্জন পাটজোশী অধ্যক্ষতায় আয়োজিত হয়ে যাই। শ্রোতাবন্ধু, এ স্থানীয় খবর উপরে আমার কিছু সূচনা।

শ্রোতা বন্ধু, এথর আসন্তু জাণিবা আজির পাণিপাগ বিষয়ে সূচনা। দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু রাজ্যের সমুদ্র উপকূল জেলায় পৌঁছব বলে পাণিপাগ বিভাগ পক্ষর সূচনা মিলিছে। আগামী 3-4 দিন ভিতরে মৌসুমী রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছব বলে পাণিপাগ বিভাগ পক্ষর অনুমান করা যাইছে। এই সপ্তাহের শেষ পর্যন্ত কালবৈশাখীর প্রভাব রহব। আসন্তা 24 ঘন্টা ভিতরে সম্বলপুর, ঝারসুগুড়া, দেবগড়, ময়ূরভঞ্জ, সুন্দরগড়, বরগড়, অনুগুল, ঢেঙ্কানাল, কেন্দুঝর ও বালেশ্বর জেলায় ঝড় তুফান সহ বিজুড়ি গড়গড়ি মারি বর্ষা হওয়ার সম্ভাবনা অছি বলে পাণিপাগ কেন্দ্রের সূচনা সতর্ক করা যাইছে। আজ ভবানীপাটনার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

আকাশবাণী ভবানী পাটনা সময় বর্তমান দিন বারটা শ্রোতাবন্ধু মানুষ শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির দ্বিতীয় অধিবেশন কার্যক্রম আমকেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্স যোগে এফএম মাধ্যমে 103.3 মেগাহর্স যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে অধিবেশনর আরম্ভে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং

0: আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: ଲୋକଙ୍କ ସରକାରଙ୍କର 2 ବର୍ଷର ଗୌରବମୟ ସଫଳତାର ଯାତ୍ରା ଏବେ ଦେଇଛି ଓଡ଼ିଶାକୁ ସଫଳତା।
3: ବିହନରୁ ବଜାର, ସଂଗ୍ରହରୁ ବଣ୍ଟନ, ସମସ୍ତଙ୍କ ହିତରେ ଲୋକଙ୍କ ସରକାର। ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନାରେ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନଙ୍କୁ ବର୍ଦ୍ଧିତ ହାରରେ MSP ମିଳୁଛି। ତ୍ୱରିତ MSP ପ୍ରଦାନରେ ଓଡ଼ିଶା ଦେଶରେ ପ୍ରଥମ। CM କିଷାନ ଯୋଜନାରେ ଚାଷୀ ପରିବାରକୁ ଆର୍ଥିକ ସହଯୋଗ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କୃଷି ଉଦ୍ୟୋଗ ଯୋଜନାରେ ଆକର୍ଷଣୀୟ ସବସିଡି। ମତ୍ସ୍ୟ ଉତ୍ପାଦନ ଓ ରପ୍ତାନୀରେ ରାଜ୍ୟର ଉଲ୍ଲେଖନୀୟ ଅଭିବୃଦ୍ଧି।
2: ସମୃଦ୍ଧ ଓ ସଶକ୍ତ ଓଡ଼ିଶା ପାଇଁ ବିକାଶର ପ୍ରତିଶ୍ରୁତି ଓ ଜନସେବାର ପ୍ରତିବଦ୍ଧତା। ଯୁବଶକ୍ତିଙ୍କ ଦକ୍ଷତା, ନେତୃତ୍ୱ ଓ କ୍ରୀଡ଼ା ପ୍ରତିଭା ବିକାଶ ପାଇଁ ବ୍ୟାପକ କାର୍ଯ୍ୟକ୍ରମ।
3: ବିକାଶର ମୂଳ ମନ୍ତ୍ର ସୁଦକ୍ଷ ମାନବ ସମ୍ବଳ, ଦୁର୍ନୀତି ମୁକ୍ତ ଶାସନ।
2: ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା।
4: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
0: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: শ্রোতা বন্ধু, আপনারা কিতুটি সুগম সঙ্গীত শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେଉଛି ମିଡିୟମ୍ ୱେଭ୍ରେ 248 ମିଟର ତଥା 1206 କିଲୋହର୍ସ ଯୋଗେ, FM ମାଧ୍ୟମରେ 100.3 MHz ଯୋଗେ ଏବଂ ନ୍ୟୁଜନ୍ AIR ଆପ୍ ମାଧ୍ୟମରେ। ଏଥର ଶୁଣନ୍ତୁ ଡକ୍ଟର ସତ୍ୟ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଗୀତରଚନାକୁ କଣ୍ଠ ଦେଇଛନ୍ତି ଗୀତାରାଣୀ ଦାସ।

0: শ্রোতা বন্ধু জুহার, গাঁ মার কথা কার্যক্রমকে আপন সবকে স্বাগত করুছু। শ্রোতা বন্ধু, আপন মানে তো জানিছন, গাঁ গোটে সবুবেলে প্রকৃতির অসলি পহচানকে আবরি করে রখিথিসি। গাঁর লোকমনকর আচার ব্যবহার, জীবন জীবিকা, পরম্পরা সংস্কৃতি নে অপনাপন মহমহ হয়ে করি মহকি যৌতিসি। সেন্তা ঋতু পরিবর্তন সঙ্গে গাঁর পরিবেশ বদলুথিসি। কেতেবেলে গাঁ কৃষ্ণচূড়া ফুল নে সজেই হেসি, তো কেতেবেলে ধান ফুলর বাসনানে জহ বনে দিশুথিসি। ই গাঁনে সবু প্রকার জীবিকা করুথিবার লোক রহুথিলে বি সবকর ঘরে চাষবাস হউথিসি। আর চাষকে নিকরি গাঁ সারা পরব বি হউথিসি। যেনতা কি আজ চালিছে শেষ রজ, তিন দিন ধরি করি হউথিবার ই চাষর পরব নে কায়ে চাষী কায়ে পর্যা সবে মিলিমিশি করি মানুছন। আমার অঞ্চল নে কম মানুথিলে বি ইটা চাষর গুটে বড় পরব। তো গাঁর ই যেন পরবর মাহুল ভিতরে আর তেয়ার লাগসি গাঁর দৃশ্য। এন্তা গাঁ মনকর অলগ অলগ কথা জানবার প্রয়াস তো করছি আমার এই কার্যক্রম গাঁ মার কথা। গাঁর পায়েন পবন, নয়েদ নাল, মাখন ঘষণ, খায়েত পিঁধন ভাবদে জানবার সঙ্গে সঙ্গে গাঁর পরম্পরা আর সংস্কৃতি বি ঝটঝট হিকরি দিশি যাইসি আমকে গাঁ গুটেকে বুল্লা বেলে। তো শ্রোতা বন্ধু, চালুন ইথর বি গোটে গাঁড়ে খণে বুলি জিমা। গাঁ নাটা হচ্ছে কলার পদর। ইটা কলাহান্ডি জেলা নরলা ব্লক রূপরা পঞ্চায়েত নে আইসি। ই গাঁকে যাবাকে হেলে কলাহান্ডি জেলা মুখ্যালয় ভবানীপাটনানু নরলা যাবাকে পড়বা। নরলা 4-6 নু রূপরা রোড দিকরি রূপরা গলে সেনু অহিংসা ছকে ডেবরি পখাড়ে যাবাকে হেবা। অহিংসা ছক নু ধরামাল গাঁ দিকরি 4 কিলোমিটর গলে কলার পদর গাঁ পড়বা। ইটা ভবানীপাটনানু পাখাপাখি 55 কিলোমিটর হি যাবা। আমি যেনতা গাঁকে খেটি গলু, লোকমনে বড়া গহকিনে আমার সঙ্গে কথাবার্তা কলে। তো সে কথাবার্তা ভিতরে চালুন গোটে পুরখা দাদা সঙ্গে কথা হেমা। দাদা জুহার।
1: জুহার ভাই, জুহার।
0: আপনার পরিচয় টিকি দিওন দাদা।
1: মোর পরিচয় হচ্ছে, মোর নাম হচ্ছে ভক্তবন্ধু মাঝি, গাঁ হচ্ছে কলার পদর, এটা ব্লক হচ্ছে নরলা, পোস্ট হচ্ছে আমার রেঙ্গালি, জেলা কলাহান্ডি।
0: তো দাদা আপন কেবে কেতে বছর হেলা না?
1: মোকে 72 খন হেলা না।
0: 72 বছর হেলা না বলি করে কহুছন দাদা। আপন ই কলার পদর গাঁর মাইট পাইন পবন্তি খেলি বলিছন, আর এই গাঁকে বনে করে দেখিছন আর চিনিছন। তো পহেলা করে আপনার নু জানবার লাগি চাইমি যে আপন পহেলা করে যেন কলার পদর গাঁকে হেতু হেলা দিনে দেখিছিলে, সে কলার পদর এবে সেন্তা আছে কি খনে বদলি যাইছে?
1: কলার পদর বদলুবারটা তো বেশি পরিমাণ হান্তা কিছু নেই বদলবার, টিকে ওদে যা হলে বি আগর অপেক্ষা টিকে বদলিছে, রাস্তাঘাট বি নেই থাই, এবে রাস্তাঘাট বি টিকে টিকে হেলা, যা হলে বি কিছু পরিবর্তন হয়েছে।
0: সুন্দর কথা, সময় তো সবুলে পরিবর্তন করছি, আর পরিবর্তন আমি যদি নিজকে পরিবর্তন কলে আর খনে সুন্দর দিশছি গাঁ। তো আপনার এই গাঁরে এবে কেতে ঘর হবার লোক রহুছন?
1: আমার গাঁ থি হেবা 64-65 খনে ঘর অছে।
0: যেতেবেলে আপনার কহুছন যে 64-65 ঘর অছন, নিশ্চয় গোটে সুন্দরা গাঁ আপনার ছোটি করি কলার পদর গাঁ। তো ইনে আপনকে পচরাবার লাগি চাহিমি, গোটে তিয়ার না কলার পদর, এই গাঁর নাটা কলার পদর কেনতা করে হেলা?
1: কলার পদর বলে ইনে গোটে মাঝি গুটে থিলে, ইনে পদর বসিছিলে, তাঁকর না হয়েছে কলার মাঝি, গাঁ হেলা কলার পদর দিয়েছিলে, তাঁকর ক্ষেত হেলা কলার মুড়া, আমার জেলা হেলা কলাহান্ডি, এই অনুসারে কলার পদর বলে না দিয়েছিলে।
0: বহুত তিয়ার কথা যে আমার কলাহান্ডি জেলাকে নি করি কলাহান্ডি জেলাকে লগে করি এতে তিয়ার গাঁ গোটে বি আমার কলাহান্ডি জেলানে অছে, সেটা হচ্ছে কলার পদর। তো যেতেবেলে এতে সুন্দরা না গোটে সুন্দরা পরম্পরাকে ধরি করে রয়েছে, নিশ্চয় গাঁর কলা সংস্কৃতি আর পরম্পরা বি গোটে তিয়ার থিবা। তো আপনার গাঁরে এই পরম্পরাকে বজায় রখবার লাগে কেন কেন সব পর্বপর্বাণী আপন করছেন?
1: আমার মেন পর্ব হচ্ছে দশরা, তারপরে নুয়াখাই, ফের আমারটা পোড়া সংক্রান্তি, যেটা তারিণী যাত্রা করছো পোড়া সংক্রান্তি, এটা পছে 2-4 পর্ব বলন। তো
0: তিয়ার তিয়ার পরব মনে বি আপন পালন করুছন। তো আমি যেতেবেলে গোটে পরব করছু, আমার দে দেবতাকে আবাহন করছু, দে দেবতাকে পূজা করছু, তো এই পরব যেন আপন করছেন, এটির লাগি নিশ্চয় দেবী দেবতাকে সেবুথিবে আপন। তো আপনার গাঁরে কেন কেন দেবী দেবতাকে আপন সেবা করছেন?
1: আমারটা হচ্ছে ধরণী, জনান, ভীমা, বস্ত্রেন, মৈলি, আমার গবড়া, মা তারিণী, এটা করে বহুত গুড়ে দেবতা সেবা করছেন।
0: এই যে দেবী দেবতাকে আপন সেবা করবার কথা কৌছেন, এটা কেতে বছর ধরি করে আপনার গাঁনে চালিছে বলে আপন ভাবুছেন?
1: না বহুত দীর্ঘদিন হয়ে গলান, এটা আমার বুড়া মন অঞ্চল সেবা করে আসছেন, সেমানে করুলে তারপরে আমি বি করতে নৌছু।
0: তো আপন যেতবে সান থিলে দেখিথিবে নিশ্চয় আপনার জেজে বাপা বাপা মানে সব পূজা করুথিবে, আর এবর সময় আপন করুছন, তো কারণ

0: শ্রোতা বন্ধু, যেতবেলে আমি কলার পদর গাঁ বুলুলু, আমি এই গাঁর বর্ষিয়ান দদা মানকে ভেটিলু, চাষী ববা মানকে ভেটিলু, মা মানকে বি ভেটিলু, আর তার সাগে সাগে এই গাঁর যে যুবক ভাই মানে অছন সেমানকে বি ভেটিলু। তো চালুন গোটে যুবক ভাই সাং কথা হওয়া। দাদা জুহার।
1: জুহার।
0: আপনার পরিচয় টিকি দিও দাদা।
1: মোর না হল যোগীন্দ্র মাঝি, মুই জন সমাজসেবী আর গাঁ কলার পদর।
0: তো দাদা, এবে আপনকে কেতে বছর হবা?
1: মতে হবা এবে 41 বর্ষ হবা।
0: তো আপনার কয়েবার হিসাবে আপন জনে যুবক ভাবরে আপনার গাঁর বিভিন্ন লোকর সেবা কার্যর নিজকে নিয়োজিত করিছন। তো আপনার গাঁরে আপনার গাঁর বিকাশ লাগি আপন মানে কেন কেন সব কাম করুছন?
1: আমার গাঁর বিকাশ লাগি আমি এবে মনে করো কার মেডিকাল প্রবলেম হলা, সে জায়গার লোককে সাহায্য করুছু। অলগা কেন প্রবলেমের যদি ফসলে বি আমি গুটে অলগা মার্গদর্শন দেখাউছুন সেমানকে, এটা সাহায্য করুছু। আর এ যোজনা মানে যেতে আসুছে সে যোজনা বিষয়ে লোককে জনাউছু জনাছু, আউ কেনতা গ্রাম গাঁর উন্নতি হবা সে বিষয়ে বুঝাউছু। আর
0: তিয়ার কাম করুছন দাদা, যে জনে যুবক হিসাবে কেনতা করে গাঁর উন্নতি হয়ে পারবা, কেনতা করে গাঁর লোক মানে বিভিন্ন যোজনা বিষয়ে জানি পারবে, কেনতা করে সেমানে তাঁকর বিকাশকে আগকে বড়াই পারবে, সে দিকে আপন লোকমানকে সচেতন করাউছন। তো এনে পচরাবার লাগি চাহিমি যে আপনকর গাঁরে বর্তমান তো আপন মানে বিভিন্ন সমস্যার সমাধান লাগি কাম করুছন, তো কেন কেন সমস্যা সব গাঁ আছে?
1: বেশি করে মেন বড় সমস্যা তো আমার গাঁর কিডনি প্রবলেম রয়েছে, যেটা কি আমার পানি আমার গাঁর পানিরে বেশি ফ্লোরাইড রয়েছে, সেটির লাগে বলি মেডিকাল টিম বি আমার কিসিঙ্গারু যে সাহু আগে মানে এটা সব আসছিলে, গোটে থর আসি দেখি করে গলে এবে বি বর্তমান আমার গাঁর কত কিডনি পেসেন্ট পুরো সিরিয়াস পজিশনরে অছন আর কত জন মরি সারলে না।
0: তো আপনার কহবার হিসাবে আপনার গাঁর গোটে বড় সমস্যা হচ্ছে লোকমানকে কিডনি জনিত রোগ হচ্ছে, আর তার প্রতিকার লাগি সরকারি স্তরের বি লোকমানে আপনার পাখে আসুছেন। তো যেতবে লোকমানে অধিক অধিক কিডনি আক্রান্ত হচ্ছেন সেতবে তার মূল কারণটা কানা বলি কৌছেন?
1: মূল কারণ বলে বেশি করে পানির প্রবলেম বলছেন।
0: তো এই পানির সমস্যা সমাধান লাগি আপনার কেন কেন স্তরের দৃষ্টি আকর্ষণ করছেন কেবে? তো
1: সব জায়গায় আমি পঞ্চায়েত লেভেলে জনাইছু, ব্লক লেভেলে জনাইছু, ডিস্ট্রিক্ট লেভেলে বি জনাইছু।
0: তো আপনার কহবার হিসাবে যদি টিকে ভাল পিবা পানির ব্যবস্থা হয়ে পারতা বলে আপন মানকর স্বাস্থ্য লাগি সেটা আর টিকে কামে আয়তা?
1: হ্যাঁ,
0: যা বি হো আপন গোটে যুবক হিসাবে গাঁর এই যে স্বাস্থ্যর সচেতনতা লাগি বিভিন্ন স্তরে আপন মানে যাই করে অধিকারী মানুষ ভেটুছন আর তার সমাধান লাগি বি তৎপর অছন। তো গাঁরে যেতবে গোটে স্বাস্থ্যগত জরুরীকালীন পরিস্থিতি হয়ে যাইছে কিংবা কাকে রক্ত দরকার থাকে সেতবে আপন মানে কেনতা সব করছন?
1: হ্যাঁ, মানে ব্লডর সুবিধা করছো, আমারটা বি এবে গোটে ব্লড ওয়েলফেয়ার অর্গানাইজেশন গোটে ব্লড আছে, সে জায়গায় মুই বি সে মেম্বর আছে, আমি যে জায়গার ব্লডর সুবিধা যাকে দরকার আছে বলে বি আমার থ্রুরে দেশ আমি।
0: তার কথা দাদা, যে আপন গোটে যুবক হিসাবে আমার গাঁর উন্নতি লাগি যেন যেন কাম সব করবা কথা সেদিকে নিজকে নিয়োজিত করুছন, তো গাঁরে এবে পিলামনকর পড়াপড়ির স্থিতিটা কানা রয়েছে?
1: এবে স্থিতি বলে আমারটা বর্তমান আমার স্কুল বন্ধ হয়ে যাইছে, সব এবে ধরামারে পড়ুছন, রেঙ্গালি পড়ুছন, বালসি পড়ুছন, রূপরারে পড়ুছন, গাঁর স্কুল বি নেই না, বিল্ডিংটা খারাপ হয়ে গলা না, স্কুল বিল্ডিং নয়াটা বনবা আর নয়া শিক্ষক দেবে বলে আমার গাঁর লাগি টিকিয়ে ডেভেলপমেন্ট হবার বলে আমার এই পিলামনকর টিকে পড়ারে উন্নতি হবা।
0: এটা তো পড়াপড়ি ব্যবস্থার কথা আপন কহিলে, তো গাঁরে পিলামনে যেতবে পাঠ সাঠ পড়ুছন, যেতবে সেমানে পুরা যুবক হয়ে যাউছন, কমাধমা করবার সময় সেমানকর আসুছে, সেতবে আপনার গাঁর পিলামনে কেন কেন ক্ষেত্রে সব নিজকে নিয়োজিত করুছন কি খালি চাষবাস করুছন?
1: চাষবাস করুছন, পড়ারে অধা পড়ুছন, বেশি করে তো আজিকালি
0: আপনার কহবার হিসাবে যদি আপনার গাঁর পাখে আখে যদি পিলামনে অলগা কিছু কাম করবার সুবিধা সুযোগ পাইতে বলে চাষবাস ছাড়ি করে সে কামে বি সেমানে নিজকে নিয়োজিত করতে। তো ইনে আর গোটে কথা আপনাকে পচরামি দাদা, যে আপনার গাঁরে ঝিওমানকর পাঠ পড়ার স্থিতিটা কেনতা আছে?
1: ঝিওমানকর স্থিতি হলে আমার পাখর গাঁ মানে যে ধরামাল রূপরা মানে যাই করে পড়ুছন, ঝিও মানে ঠিক অছেন, বাহারে কিন্তু নেই যা তাঁর ঠিক আছে পড়াপড়ি।
0: এটা তো আপন কহিলে গাঁর পড়াপড়ির কথা, পিলামানকর রোজগারর কথা। তো যেতবে আপন কলারপদর গাঁকে দেখুছন, এই গাঁ গোটে সংস্কৃতি সম্পন্ন গাঁ বি, তো এই গাঁর যে পরম্পরা রয়েছে, এই গাঁর যে সংস্কৃতি রয়েছে সেটাকে বঞ্চাবার লাগে আপন মানে কেন কাম সব করুছন?
1: সংস্কৃতি বঞ্চাবার লাগে আমার গোটে তারিণী পীঠ গোটে আছে, আমি বেশি করে বলে তারিণী নাঁরে আমার এরিয়া আমার কলারপদর গোটে বিখ্যাত আছে তারিণীরে, তারপরে আমার ধর্ণী আছে, আমার সব এটা প্রকার যে সংস্কৃতি হিসাবে ধর্ণী আছে, ভীমা আছে, আর

দিল্লি এবং আকাশবাণী কটক কেন্দ্র শ্রোতা বন্ধু বর্তমান আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র প্রচার করুছ কেতুটি হিন্দি কথাচিত্রর গীত প্রথমে শুণতু কথাচিত্র ধুরন্ধর দ রিভেঞ্জ রু গাইছেন জসমিন সন্দ্রলাস এবং সতীন্দর সর্তাজ গীত ও সঙ্গীত সতীন্দর সর্তাজ এবং জসমিন সন্দ্রলাস

0: শ্রোতা বন্ধু মানুষ জনাই দিও।
1: মু কুমারী দীক্ষা গোপাল, গ্রাম সিনাপড়া, পোস্ট পড়লা, থানা ধর্মগড়, জেলা কলাহান্ডি রু কহুছিলি। অপা
0: অপা আপনার সহিত মু বহুত দিন পরে কথা হেলি।
1: হ্যাঁ অপা, মু তো সেতবেলে ভালো নথিলি অপা, সেইপাই মু যুববাণী কু কল করি পারু নথিলি।
0: এবে কেমতি অছন্তি?
1: এবে পুরা ঠিক হয়ে গলি অপা।
0: প্রথমে টিকে জনাই দিও আজ কেউ গীতটি শুনবা পছন্দ করবে।
1: মতে গোটে ভজন দেই দেবে।
0: নিশ্চিত ভাবরে। আউ ঘরে সমস্ত কেমতি অছন্তি?
1: ঘরে আমার সমস্ত ভালো আছন্তি, বাপা মা সমস্ত ভালো আছন্তি।
0: এমতি ভালরে খুশিরে থান্তু।
1: হ্যাঁ,
0: এবে তো রজ পর্ব চালিছি, ঘরে কেমতি সব পালন করলে?
1: আমি ঘরে পোড় পিঠা করেছিল অপা, আউ মঝিরে আউ বর্তমান কালি আমার তো পহেলি রজরে আমি পোড় পিঠা করেছিল।
0: আজ্ঞা।
1: তারপরে কালি আমার ইয়ে হয়েছিল, আমার আমি বড়া করেছিলাম অপা, যে চণা কু।
0: হ্যাঁ হ্যাঁ।
1: হ্যাঁ, আউ আজি সবুদিন তো সেমিতি কিছু এমিতি ফলমূল এমিতি সহিত আমি রজ পর্বটা তো পালন, আমার পটে তো টিকে কম করতে কিন্তু করিকে খাইবা তো
0: রজ
1: টিকে অধিক
0: পর্ব
1: হয়ে গলা।
0: মানে পিঠাপণা হেবা নিশ্চিত ভাবরে ঘরে ঘরে, পিঠাপণা বিনা রজ পর্ব অধুরা।
1: হ্যাঁ অপা,
0: এবে তো নূয়া যুবপিঢ়ি তো রজ পর্ব মানে খালি সজবাজ হয়ে ফটো করিবা তারপরে পিঠা খাইবা এসবুরে হি রয়েছে।
1: হ্যাঁ অপা,
0: পূর্বরু কেমতি পালন করতে?
1: আগরে সেমিতি পালন করুথিলে তো দেখন্তু অপা, আগরে যে কদলী পত্র কু মানে আমি ভাবুছিল যে আমার পুত্রতা রজপতি হয়েছন্তি,
0: আজ্ঞা।
1: তো আমি আমি পাদ তাকু তা উপরে আমি পাদ থইবা উচিত নহে বলি কি কদলী পত্র কু আমি চপল বনেই কি পিন্ধি থাউ। আউ তারপরে এবে তো সজবাজ বহুত আসিছি অপা, এবে তো চপল আসিছি, তো মানে কেতে প্রকার মানে আধুনিক যুগর কেতে প্রকার আসি গলানি, তো আজিকালি সেই ব্যবহার করছন্তি অপা। আউ আগরে পোড় পিঠা বহুত সুন্দর, কারণ পোড় পিঠা আমার যেতে আমার পূর্ব পুরুষ ঠারু পোড় পিঠারে আমার রোগ মধ্য কটি যায় বলি কি কথা আছে। পোড় পিঠা তো সেমিতি কিছু নহে অপা, আজিকালি যে তেল তেলরে যে বরা ছনা, আজিকালি যে তেল বিভিন্ন প্রকার তেল আসুচি, সেইপাই আগে এমিতি আমার পোড় পিঠারে আগে বহুত মান্য করুথিলে।
0: হ্যাঁ, আউ আগ কালে তো মিঠা বালা মিঠা টাইপ র ফোড় পিঠা বনাউথিলে।
1: হ্যাঁ, আমি তো গুড় পকাই কি পোড় পিঠা করেছিল অপা।
0: হ্যাঁ, রজ পর্বরে সেটা হি বহুত ফেমস।
1: হ্যাঁ অপা, আউ সেটা ভগবান বি পছন্দ করন্তি, আমার শ্রী জগন্নাথ তো পোড় পিঠা সবুদিন খান্তি, মহালক্ষ্মী তাঙ্কু বনাইকিরি দিয়ন্তি।
0: সবু তো বহুত ভালো কথা কইলে অপা, আউ আমক পুরাতন সংস্কৃতি কু মধ্য আপন উজাগর করে দেলে আজি।
1: হ্যাঁ অপা, আউ এবে বর্তমান যে শ্রীগুণ্ডিচা হব, গুণ্ডিচা মা মানে মাউসী ঘরকু মহাপ্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেবী নিজে যাবে আর পোড় পিঠা খাইবে অপা।
0: হ্যাঁ, সেটা তো ঠিক কহিলে। এবে কিছু সময় পরে তো রথযাত্রাটি আরম্ভ হয়ে যাব।
1: হ্যাঁ অপা,
0: আপনার সহিত এতদিন পরে কথা হয়ে কি বহুত ভাল লাগিলা ভৌণী।
1: হ্যাঁ অপা,
0: চলন্তু শুনবা আপনার মন পছন্দর গীতটি।
1: হ্যাঁ অপা, রহুছি,
0: কল
1: নমস্কার
0: করতে পারু।
1: অপা।
0: অনেক অনেক ধন্যবাদ ভৌণী, নমস্কার।

জননী লঙ্কেশ্বরী যার কোড়ে বিহরী দুর্নীতি নিবারিণী কালিকা খম্বেশ্বরী যশ

0: জোয়ার রে লেকড়ু জোয়ার জোয়ার জোয়ার জোয়ার বাবু লেকড়ু
1: দাদা
0: তোর গাগর মুড় খনে নসি গলা পরা লাগুছে রে বাবু
1: সত কইলু দাদা
0: সুকি ভাঙি খনে গলু না যে বাবু
1: হ্যাঁ
0: কেনতা
1: দাদা কা বলবি কো দেখ আমার সে গুরুবার বললু এটা দাদা তোমার ঘরকে সন্ধ্যা তি এমি বয়লা
0: হ্যাঁ
1: হই
0: হ্যাঁ
1: তো মুই কা করি আজ নি কাল নি আজ কা করি এবি বলুছে বলি করি বললু মুই খনে সুতর লগালি বললু জি সে পরে তার পিলাকে দি খোরা পিছে জি হ্যাঁ রকত দান করবু কে বলি করি মোকে পত্রে আবা বলি করি নেকে সে পাঁচিছে মুই গদবত ইটা বৈঠক আড়ে ভাগছি না বুয়া বলি আর ভাগি এলি
0: বাবু রে হ্যাঁ বড় খারাপ কাম গোটে করি দেখ রে বাবু কথা নে ফুনি অছে
1: হ্যাঁ
0: আর সৎ কথা বি
1: হ্যাঁ
0: রকত দান মহাপুই তুই যেতকি ধন রতন দে
1: হ্যাঁ
0: যেতকি জমি বাড়ি দে যদি তুই রকট টিকে দিকে লোকর জীবন বচাই পারুছু বাবু তার ঠানু আর মহাপুইন কিছু নেই না
1: দাদা তুই তো দেখুছু মোর হালত কেনতা হেলা না আর মুই যদি রকট দি দেবি বলে মকে ফুনি কে দেবা কহ
0: এটা ভুল কথা রে বাবু তুই রকট দেবি বলে বি দিই নি পারু হেলা যেতে বলে তুই ডাক্তার খানা কি জিবু তোকে ডক্টর আগে চেক করবে দেখান রকট নেবে তোর দেহে নে কা রোগ আছে কি নেই তুই রকট দি পারবু কি নেই তুই সুস্থ সবল অছু কি নেই তোর বয়স রকত দেবার বয়স আছে কি নেই এটা যদি ঠিক বাহারলা দেবে যে রকত দি পারবো
1: আচ্ছা
0: বুঝলু কি আর মুই দেবি না বলে নেই পারে
1: আচ্ছা
0: বুঝলু কি আচ্ছা তো রকত জানিছু ভিনে ভিনে গ্রুপর আছে হেলা সে লোকে যেন রকত দরকার আর তুই যেটা দেবার আছে সেটা সমান বি হেবার আছে
1: সত কইলু
0: হেলা দেখ রে বাবু পুরুষ পিলা গুটে হেলা আমি বরসকে চার থর রকত দি পারবো তিন মাস কে তিন মাস থরে থরে তিন মাস ডেকি গলে আমি রকত দি পারবো
1: আচ্ছা
0: হেলা আর মা ভয় গুটি রকত যদি দেবা বেলে বরসকে তিন থর দেবা চার মাসকে থরে দি পারবা
1: আচ্ছা
0: বুঝলু কি তো আমি যদি রকত দেমু আমার বহুত গুড়ি জিনিসের আমার লাভ আছে প্রথম কথা হেলা আমাকে এই যেন ব্লড প্রেসার বলছন সে রোগ নেই হুয়ে না
1: আচ্ছা
0: হেলা আর বহুত প্রকার জিনিস আছে যেটা কি আমাকে অসুবিধা নেই হুয়ে
1: বে রকত যদি আমি দান দেমা বলে কিছু অসুবিধা নেই হুয়ে বলি করি ইনে গুটে মোর মনে গুটে বলতো গুটে বিচার আসুছে যে হ্যাঁ মুই এবার রকত দি দিলি মোরটা সরি গলা মুই কেনতা করবি
0: বাবুরে
1: হ্যাঁ
0: রকত গুটে সর্বা জিনিস নেই সে
1: হ্যাঁ
0: রকত গুটে এনতা জিনিস তুই এবে দিছিউ 15 দিন পরে আর থর জেনতাকে সেনতা হবে
1: আচ্ছা
0: হেলা
1: এনতা ব্যবস্থা আছে
0: বল আছে
1: আচ্ছা
0: আর রকত জেন মানে সব বলে দউছে মানে ঠিক তার ব্যবধান দউছে
1: মানে
0: সে সব বলে সুস্থ হই কি রইবা মকে দেখ
1: হ্যাঁ
0: কেনতা আছে দেখুছ কি
1: ঠিক কইলু দাদা
0: হেলা তুই তো মোর নু বয়স নে সান মাত্র তুই তোর নু বয়স নু মুই 10 কি 12 বরস বড় হেলা দেখুছ তো কেনতা
1: ঠিক কইলু দাদা যে এবে তো মোর গাগর বনে নে না বল তুই তো দেখুছ মুই যেতকি বেলে সুস্থ হেবি সেতকি বেলে বললু যে যদি মতে রকত দান লাগি যদি মোর পাখে আইবা আর মোকে কয়বা বলে নিশ্চয় রকত দেবি
0: দেবু রে বাবু দেবু রকত দান মহাপুইন এই কথা সোর রকিতা তোর রকতরে যদি জনে বঞ্চি যৌছি বেলে কেড়ে বড় কথা
1: ঠিক কইলু দাদা আমার কার্যক্রমকে যে শ্রোতা বন্ধু যে ভাই বোন আর যে চাষী দাদা মানে শুনুচন সেমানে ফুনি জাগতিয়ার হেবে আর সেমনে বি যেতকি বেলকে যদি রক্তর আবশ্যকতা পড়বা যদি রক্ত দান করবার সুযোগ সেমনকে মিলবা সেমনে মোর ভলিয়া পদঘুচা নেই মারবে
0: নাই নাই নাই মারবার কথা
1: হই
0: বুঝলু
1: হই
0: বাবু এটা তো তুই শুনলু মুই শুনলি আর আমার শ্রোতা বন্ধু মানে ফুনি শুনলে
1: সত কইলু
0: সবকে আমি অনুরোধ করমা জীবন নে সবুলে রকত দান করি লোকর জীবন বঁচাইবা আমি
1: ঠিক কথা কইলু দাদা কার্যক্রম কে আগে বড়াবা তো গীত পদে শুনলে কেনতা হাতা বলছি
0: মনে হেতা রে বাবু
1: হই
0: বড়া বেল হেলা না আমার শিল্পী মনে এদের পাকে বইসছন হেলা
1: হই
0: তো শিল্পী কে জানিছু কিনি শিল্পী হউছন ক্ষিতিরাম সাউ আর তাঙ্কর দলবল তো গীত শুনু শুন শুন।

0: হ্যাঁ যুগে দাদা, গানা তো শুনলি বঢ়িয়া লাগলা বলনু
1: বাবুরে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: গানা বাজনা কাকে খারাপ লাগছি কহ, এড়ে সুন্দরা করে আমার শিল্পী মনে গীত গাইলে গানা বাজনা ভাল একা লাগবা
0: লাগবা।
1: মাত্র বাবু, অনুষ্ঠান তরফরু আর তোর মোর তরফরু গুড়ে ধন্যবাদ দেওয়াকে পড়বা।
0: হয় দাদা, ঠিক কইলু।
1: ধন্যবাদ দেবার সঙ্গে সঙ্গে তুই তো জানিছু ভিনে ভিনে দিন আমার বৈঠককে ভিনে ভিনে চাষী ভাই মানে আসন, আমি সেমনকে ভেটসু কথাবার্তা হেসু আর সব কথা জানি পারসু।
0: সত কইলু দাদা,
1: হ্যাঁ
0: যে আজকেন চাষী দাদা সঙ্গে তুই কথাবার্তা করবু বলছি।
1: বাবুরে মুই কথাবার্তা করুছে, তুই শুন।
2: আজ্ঞা, আপনকর পরিচয় টিকে দিয়ন।
3: পিতাম্বর মাঝি, তলবেলগাঁ, পোস্ট অফিস দুয়ার শনি, গ্রাম পঞ্চায়েত তলবেলগাঁ।
2: আজ্ঞা, আপনকর গানে এবে কানা চাষবাস করছেন আপন?
3: করা মাসে তো কিছু নাই হয়ে, শুকা জায়গা, যাহা বর্ষা মাসে ধান চাষ করছু, এনু কলত বিড়ি মরিয়া কসলা এটা মনে করছু।
2: আচ্ছা, আপনকর অঞ্চল নে তো কেনাল র সুবিধা নেই থিবা?
3: নাই নাই,
2: গুটে ফসল একা হউতিবা?
3: গুটে ফসল একা আছে,
2: যেটা বর্ষা দিনে একা চাষ হউছে আর বাকি দিন এটা ভটা যাউছে। তো বাকি দিন এটা কানা চাষবাস করছেন?
3: আমারটা যা ক্ষেত বাড়ি যে নছে চার মাস সকলা বেটা করছু, ধান কটা কুটি কাম সরলা বইলে কাঠ কুটা টাউন নে আনসু।
2: আচ্ছা, আপন তো ধান চাষ করছন, তার সঙ্গে সঙ্গে মুগ বিড়ি কুলত কোসলা বি করছন, তো এটা কেনতা করছন টিকে আপন কইবে কে?
3: মুগ আমার আড়ে নাই হে আজ্ঞা, বাহাল বিড়ি নাই হয়, চনা মুসরি নাই হয়, আমার পাকে হেছি শুকনা বটা কুটিং কোনা এনে মুসগুড়া অটাঙ্গুড়া আড়ে হেছি। আমার তল বেলে গাঁ বলে বড় গুড়ি ডঙ্গর তল, খালি বালিয়া জায়গা, মুটে নাই হয়ে উই বেশি চড়ছি, যে কিছু ফসল নাই হয়ে সেটি লাগি কিছু পনি পারিবারি নাই করু।
2: আপনার জমি কেতে আছে?
3: মোর জমি ইজমালি নে রই গলা, চার ভাই নে বাইশ একর আছে, এনু চার ভাই নু মুই সবকর সান, মুই নিজে কহিলি সবু সমান নাই দিও, তুমি জ্যেষ্ঠ ভাই পাঁচ দশ ডিসমিল একড়ে একড়ে তুমি অধিকা নিও, বড় ও একড়ে কি দেড় একর তার জ্যেষ্ঠ বাগ নেও, বড় মজা যাহা কিছু নেও এনু আর সান মজাকে যাহা কিছু দিও, আর মোকে চোট লোককে চোট হিসাবে পাঁচ একর দিও বলি মুই নিজে কইলি।
2: আপনার পাঁচ একর জমি?
3: আমারটা পাঁচ একর, বাপরটা পাঁচ একর আছে।
2: তো এই যে পাঁচ একর আপনার জমি আছে, এই পাঁচ একরে আপন ধান কেতে পায়ছেন?
3: ধান হলে মোটা পাঁচ একর ভিতরু তিন একর বটা যাকু কোদো কসলা বিড়ি কলত পাচবা, দুই একর জায়গা ধান হেসি, বল হলে ধান তিন পোস্তমা চার পোস্তমা হেসি, আর নাই হলে কেন মরুড়ি বর্ষে ধান মুটে নাই হয় না।
2: আপন তো খাইবা লাগি হউতুয়া, বিকা গঞ্জা তো কিছু নাই?
3: নাই নাই নাই হে।
2: আচ্ছা, এই যে কান্দুল কোসলা হউছে এটা কেনতা করুছন?
3: কান্দুল বিয়রলে হেসি স্যার, আমার বটা নাই হয়।
2: হয় আর কোসলা?
3: কোসলা হ্যাঁ হ্যাঁ আট মন কে হেসি।
2: এটা কেনতা করি বুনা বুনি করুছো সে বিষয়টি কোন?
3: বুনা বুনি বইলে সে দোসরা মাস পাকে নি, তাকে চিহরা তুহরা করি দুই তিন কাজ করি দেব, তো ঠিক পাক হলে দান যেনতা বুনছন সেনতা করি আট নে বটা নে বুনবাকে পড়বা।
2: আপনকর অঞ্চল নে তো পানির সুবিধা নেই না, কেনাল র সুবিধা?

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সমবেত কণ্ঠে আপনার শুনছেন দেশবন্ধনা। এথর আসুন শুনিবা প্রফুল্ল কুমার ত্রিপাঠী রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথরো কণ্ঠদান করছেন দলীপ চোপড়া, শিল্পী গাইছেন নিজ রচনার।

আকর্ষণী ভগবানের প্রেরণা প্রচার করছো অনুরোধের কেতুটি হিন্দি কথাচিত্র গীত ঘাতক কথাচিত্রর প্রথম গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন সুরেশ ওয়াড়কর এবং সাধনা সরগম গীত রচনা মজরুহ সুলতানপুরী সঙ্গীত নির্দেশনা আর ডি বর্মন ও অনু মল্লিক গীতটি পাই কামঠনা ভবানীপাটনা কলাহাণ্ডি অনুরোধকারী শ্রোতা হলে টি ভানুপ্রসাদ রাও।